0: نوديها 2 ميجا هرتز تبقى اف ام.
1: ইসলামি উদরেহুগা ফামালে ফাওয়ানি হরদনা শখসিয়তহুগে আলিগাদা বিদুয়ারু আলকুনমেং এমএমএস দন্না গতুগা ইসলাম দীনুগে হিমিনে আলুকমগে দায়রায়া মুআমালাতুগে দায়রাগা বাই কান্তাতা ওয়াকি গতকা কুরুমানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজিব কুরাফাফা

0: ইসলামে উদারে হুম ফাড়ওয়ানি তারিহুগে ইবুরেত্তা
1: এদুহাকু মুশরিকুন খান্দাগো হুসকুরা মাসেকে কুরুমুন উমর কেফানা আলী কেফানা দেবে কালুন মুশরিকুন না ওয়ারা ওয়ারুকাদা হামলে দেবা মুশরিকুন ফাসসাওয়ালেভি

0: ইসলামী উদারে হুম ফাড়ওয়ানি তারি হুগে ইবুরেত্ত
1: এদুহা কো মুশরিকুন খান্দগ হুসকুরা মাসেকে কুরুমুন উমর কে ফানা আলী কে ফানা দেবে কালুন মুশরিকুন না ওয়ার ওয়ারুকদ হামলে দেবা মুশরিকুন ফাসসাওয়ালেফি

0: হামদু হরি উডু থাকায় বিং হাত দেওয়া আন্দির খামাই আলি খান দেব্যি আল্লাহ হাসে দেম বেস খা ফের মিহুং এওরেং গেবের রসকলাং গে আয় এহেন থাকেচ্ছা হাম হামক শরীক প্রতি
1: দিবেহি এফএম দিবেহি নায়কু নোয়াদিয়া একে মেগাহার্টজ

0: ইসলামী উদারে হুম ফাড়ওয়ানি তারি হুগে ইবুরেত্তা
1: এদুহাকু মুশরিকুন খান্দগ হুসকুরা মাসেকে কুরুমুন উমর কেফানা আলী কেফানা দেবে কালুন মুশরিকুন না ওয়ার ওয়ারুকদা হামলে দেওয়া মুশরিকুন ফাসসাওয়ালেফি

0: ঈশা সুয়া দেখুড়ান তা
1: কব্বাল
0: দিবেহি বহুগা সুকুম করে বেয়া কুড়তা কি কবা
2: আলিফু সিনু নুনু তা শাবিয়ান
0: রাঙ্গাড়ো ফেমবেরুং এমএ ম্যাক কবুনানি কিহিনে
2: নানে ফুলফিল লব
0: ওয়ারার রাঙ্গাড়ো ওহেতা ফেন্নিগু মেবুনম কি কবা
2: লিবে ফুরসত গে বেনুং হেফু মাড কব্বাল কি কুরং কুরা সুয়ালত তমি
0: মি তৈয়ারওয়ানি দিবেহি এফএম গেনেস্তে শাবিয়ানি প্রোগ্রাম
2: শাবিয়ানি প্রোগ্রামে দিবেহি বহুগা সুয়াল অন্না কংগরে কো আন্নানি
0: কমমে হুকুরু আদি হনিহেরু দোহেগরে আগগডি তিরিহুগা
3: শাবিয়া

ফাহে হামাকাশরং হাক্কু বাস ফুড়ু এওরিং গাথং আহিন্দ এওরিং এ বাস দৌ কুড়ে ফাহে এওরিং একম ফ্রসারকং উড়ুণু খান্থ খবরত আদি ফাহুং এওরিং গাথং আন্নানিথে।

0: দাড়ওয়াস উডু থাকায় বিমগা ওয়াহা থাকেতে মিলকুয়ে গেমবানি খা কং হিজে খালে গে ফানমি দাড়ওয়াস আল্লাহ একলাঙ্গে আমিল্ল জাত ফুলগে মচ্চ রাহমে কান্ড আলুবা লিউবা ফাভে মিল্লান এবহি আলু থাকুন রাহমে বন্থবে ওডিগতমকি একলাঙ্গে জাত ফুলং একলাঙ্গে লাজিম খুরব্বা ফাওয়া কামিকে হাম কশবরং একলাঙ্গে তিয়ে ব্যামি হুঁ কিয়ামে দুহুঁ একুরব্বানতে একমামে দু শাকিনেতে এউরেঙ্গে আমিল্লা নফস তন নগাল মি হুঁ দন্নাশ ফাহে এউরেং ঈমানে নওয়ানতে
1: দিবেহি এফএম দিবেহি নায়কু নোয়াদিয়া একে মেগাহার্টস।

0: ইসলামী উদারে হুম ফাড়ওয়ানি তারি হুগে ইবুরেত্তা
1: এদুহা কো মুশরিকুন খান্দগ হুসকুরা মাসেকে কুরুমুন উমর কে ফানা আলী কে ফানা দেবে কালুন মুশরিকুন না ওয়ারা ওয়ারুকদা হামলে দেবা মুশরিকুন ফাসসাওয়ালেফি